0: করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আর এন রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা। আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে, কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি। আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Shri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than 1 crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Shri Narendra Modi is walking towards the dais, where he will be performing the asanas and leading the nation today in

0: মালিকে নিজেই ডাক্তরনি এজনী আনি দিছিল। সেইজনী মোক একেবারে সাফা করে পেলালে। সেইটো লড়া আছিল, জিয়াই থকা হলে কি জানি এতিয়া মেট্রিক পরীক্ষা দিলেহেতেন।
1: খুব ভাল লাগিল আসলে আপনার সহ কথা পাতি, আপনার বহু কথা পাতি বলে আমার থাকি গল। তিনটা খণ্ডত আমি সকলখিনি সামরি দিবলৈ প্রয়াস করলো, কিন্তু বহু কথা থাকি গল। আমি হয়তো অনাগত সময়ত আকৌ আপনার সহিতে কথা পাতিম, আপনাক আকৌ এবার মাতিবলৈ আমি প্রয়াস করিম। তিনটা খণ্ডত যিখিনি পাতিলো বহুখিনি কথাই গম পালো। আবর্তনের উপরে আপনি কেবাখনো সিনেমাত অভিনয় করলে, নাম কেটা যদি কই দিয়ে।
2: মই সিনেমা বহুত করা নাই, কিন্তু তার ভিতর তোমার আবর্তন, সেনাই মূর ঢুলিয়া, তারপিছত জুন্দা ইমান গুন্ডা, ককা দেউতার ঘর জয়ায় একটা সরু চরিত্র করেছিল, তারপর সূর্য বলে এখন করেছিল পুলক গগৈর পরিচালনাত, সেইখানে

আজি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সুরাট এইবার আগবাইছ এটি কথিকা কিশোর কিশোরীর শারীরিক আর মানসিক স্বাস্থ্যর যোগাভ্যাস কথিকাটি তোমালোকলৈ লিখি পঠিয়াইছে মামণি রয়চৌধুরীয়ে। আহাসুন শুনো।

0: দেবতাই রণ দিব এই তারকাসুরের সতে, ইমান স্পর্ধা, ইমান দুঃসাহস, কওক মন্ত্রীবর আর কি সংবাদ আছে?
1: স্বয়ং বিষ্ণুর আদেশ বিচারি দেবতা সকলে প্রার্থনা করেছে, মহারাজর সর্বনাশর কামনারে মহাযজ্ঞরও আয়োজন করেছে।
0: মহাযজ্ঞ যজ্ঞস্থলী লণ্ড ভণ্ড করে দিবলৈ এতিয়াই পঠোৱা হোক অসুরের দল। সেনাধ্যক্ষ করক আদেশ, বন্দী করে আনে যেন সকল দেবতাক, দাস রূপে রাখিব খোঁজো সিহতক মই চিরদিনলৈ।
1: মহারাজর অনুমতি পালে এখার কথা জানাব খোঁজো।
0: কব পারে,
1: দেবতার লগত সংঘর্ষত ননমাই ভাল।
0: কারণ? কারণ তেওঁলোক দেবতা আর আমি আমি অসুর, দেবতা। অসুরক পদদলিত করি বহুদিন স্বর্গরাজ্য ভোগ করা দেবতা সকলক বুঝাবর হল যে তেওঁলোকে মাথোন অলৌকিক শক্তির অধিকারী হয়ে ত্রিভুবনত হব খোঁজে অপ্রতিদ্বন্দ্বী। তেওঁলোকে বর দিয়ে অমরত্বর ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, বরুণাস্ত্র, নাগপাশর বলত বলবান হয়ে পূজালয় দুর্বলীজনর।
1: তেওঁলোক যে দেবতা মহারাজ,
0: আর আমি আমি অসুর, আমি আপন শক্তিরে যুদ্ধ করো। তেওঁলোকে তেওঁলোকর অলৌকিক মারণাস্ত্রে আমাক করিব খোঁজে কৃতদাস। মন্ত্রীবর রাজ্য জুড়ি করা ঘোষণা যুদ্ধ দেবতার সতে, এরা অসুরের যুদ্ধ হব দেবতার সতে।

0: স্বর্গ রাজ্যর অবিহনে রাজ্যর পিয়াহ মোর নয় পূরণ। রাজন্যবর্গ পারিষদ সকল,
1: মহারাজ আদেশ করক, জ্বলে উঠক মহাযুদ্ধ অরগণি, দেবতার দম্ভ শূন্য হোক, অস্ত্রর গৌরব ধূলিসাৎ হোক।
2: হে মহারাজ, মন্ত্রীময় আপনার সেবক, রাজ আজ্ঞা পালন মন্ত্রীর অবশ্য ধর্ম, আনহাতে সময়র সকীয় নিদিয়াতো মন্ত্রীর কর্তব্য। মন্ত্রণার বাবেই যদি মন্ত্রী বোলা হয় তেনহলে কওক মহারাজ, যুদ্ধর যুদ্ধর নাই প্রয়োজন, দেবতার সহায় হব বিষ্ণু নারায়ণ।
0: জানময় দেবতার বিষ্ণু সহায়ক, কিন্তু বিষ্ণু নহে নিরপেক্ষ, দৃষ্টি তেওঁর নহয় সমান। দেবতাকে দিলে অমৃতর স্বাদ, আর অসুরক অসুরক দিলে হলাহল। কিয় কিয় যদি তেওঁ জগতীশ্বর তেনেহলে দেবতা আর অসুরর কিয় ব্যবধান?
2: ক্ষমা করিব মহারাজ, রাজ্যর হিত চিন্তা করিয়েই, মহারাজর সদা মঙ্গল চিন্তা করিয়েই দাসে মহারাজক তেনে চিন্তার পর আঁতরি থাকিবলৈ অনুরোধ জানালো।
0: বয়সে দুর্বল করিছে আপনার।

0: স্বকীয় নিদিয়াতো মন্ত্রীর কর্তব্য। মন্ত্রণার ভাবেই যদি মন্ত্রী বোলা হয় তেনহলে কওক মহারাজ, যুদ্ধর যুদ্ধর নাই প্রয়োজন, দেবতার সহায় হব বিষ্ণু নারায়ণ।
1: জানময় দেবতার বিষ্ণু সহায়ক, কিন্তু বিষ্ণু নহে নিরপেক্ষ, দৃষ্টি তেওর নহয় সমান। দেবতাকে দিলে অমৃতর স্বাদ, আর অসুরক অসুরক দিলে হলাহল। কিয় কিয় যদি তেও জগতীশ্বর তেনে হলে দেবতা আর অসুরর কিয় ব্যবধান?
0: ক্ষমা করিব মহারাজ, রাজ্যর হিত চিন্তা করিয়েই, মহারাজর সদা মঙ্গল চিন্তা করিয়েই দাসে মহারাজক তেনে চিন্তার পরা আতরি থাকিবলৈ অনুরোধ জনালো।
1: বয়সে দুর্বল করিছে আপনার হৃদয়, মনত রাখিব মন্ত্রী আপনি তারকাসুরর, তারকাসুর অমর চিরবিজয়ী।
2: মন্ত্রী বরে বোধ করো না জানে যে মহারাজে স্বয়ং ব্রহ্মার পরা অমরত্ব লাভ করিছে, ব্রহ্মা পিতামহ।
0: আর এই কথাও জানু যে মহাদেবর অরুক্ষজাত সন্তানের হাততেই সেই বর নিষ্ফল হবে।
1: জি মহাদেবর অরুক্ষজাত সন্তানের হাতত মোর মৃত্যু হব বলে পিতামহ ব্রহ্মাই সকিয়াই দিছিল, সেই মহাদেব সন্তানের পিতৃ হওয়ার সম্ভাবনাই শেষ হয়ে গেল। মন্ত্রী বরে বোধ করো সেই বার্তা পোয়া নাই? মহাদেবর পত্নী সতীয়ে দেহ ত্যাগ করে সেই সম্ভাবনা চূর্ণ করিলে। মহাদেব এতিয়া সংসার ত্যাগী, ঘোর তপস্বী। মহাদেবর সন্তানের মাতৃ কেবল সতীহে হব পারে, অন্য নারী নহে।
2: যথার্থতে মহারাজ অমর।
1: কঠোর তপস্যার ব্রহ্মার পরা বর লইছিল, দেবতাই তাত ছিদ্র রাখিছিল, কিন্তু তারকাসুরক বধ করার বাট দেবতাই নিজেই বন্ধ করিলে। সতীর দেহ ত্যাগ, মহাদেব কঠোর তপস্যাত মগ্ন। মন্ত্রীবর, তারকাসুরর বিজয়র দুর্জয়র রথ চলিব অবাধে, গিরি গুহা নদ নদী সকল লঙ্ঘি তারকাসুরে দেবতাক করিব পদদলিত।
2: অমর বাহিনীও সাজু আছে মহারাজর বাবে।
0: মিছা মিছা তুখামুদ, মিছা তুখামুদ, মহারাজ মহারাজক বিভ্রান্ত করিব।
2: বিজয় বীর সুরামণি মহারাজ তারকাসুরর মন্ত্রীর ভীত চকু দেখি মহারাজে কোনোদিনেই ভয় খোয়া নাই।
0: বন্ধ করা বন্ধ করা হে স্তাবকর দল, তোমালোকে মিছা তুখামুদ করে আপন স্বার্থ হেমাতো করিছা পূরণ। মহারাজ মহারাজ অতি হীন অতি নিচ এই স্তাবকর দল, কেবল স্বার্থর ভাবে করি তুখামুদ ইহতে লব খুঁজে অর্থ আর ক্ষমতার ভাব।
1: মন্ত্রীবর, এনে নীতি বচনের নাই প্রয়োজন।
2: মহারাজ অমরর হোক আয়োজন, এই মন্ত্রী জাতিদ্রোহী দেহদ্রোহী ভীতু কাপুরুষ।
0: বন্ধ করা বন্ধ করা এই ফেউরার অহচ্য শিয়র, মহারাজর ছত্র ছায়াত রই নিরাপদ ভাবি ভতুয়া কুকুরের দরে ভুকিবার নাই প্রয়োজন।
2: মহারাজ
0: নাই প্রয়োজন,
2: মহারাজ
0: নাই প্রয়োজন,
2: দেশ মোর উতলি উঠিছে।
1: মই করিছো আদেশ, আজি হন্তে মন্ত্রীবর আপনার নাই প্রয়োজন, দিলু অবসর। শাস্ত্রর বচন বহুত শুনিলো হে বৃদ্ধ, যাব পারে এতিয়াই।
0: যাও, কিন্তু মহারাজ জানি লব তুখামুদকারী দলে সন্মান করে মাথুন ক্ষমতাক নুহে ব্যক্তিত্বক, এই কথা রাখিব মনত, এই কথা রাখিব মনত।
1: বন্দি করে থই দে বৃদ্ধক, রাজাক দিয়ে উপদেশ। প্রহরী লই যা, লই যা বাতনে বৃদ্ধক। পারিষদ সকল দত্ত সকলক মেলি দিয়ক দেবতা রাজ্য, লুণ্ঠন করক ধর্ষণ করক সকল অপেশ্বরী করক হরণ।

0: হে দেবতা সকল, মহাদেব বহি আছে গভীর ধ্যানত, সাধ্য নাই কারো ভাঙিব তপস্যা, সতীর বিরহে আছে হৈ জর্জরিত, হৃদয় হৈছে ক্ষোভিত, ব্রহ্মা বিষ্ণু আদি দেবতারও সাধ্য নাই মহাদেবর ধ্যান ভঙ্গ করে সংসার ধর্মর প্রতি করিব আসক্ত, হে হে হে হে শিবর বিহনে দেবকুল হয় অনিশ্চিত।
1: তারকাপুর নিধন বিনে দেবতার নুগুজে বিলাই, দেখিছো এতিয়া স্বর্গরাজ্যর কোনো আশা নাই, পিতামহ ব্রহ্মাই দিছিল বর হব যে অমর সেই তারকাসুর।
2: কি আছে উপায় মহেন্দ্র? শিবর ঔরসজাত সন্তানর বিনে তারকা নিধন কার্য করিব বা কোনে?
1: থাকে যদি এইদরে তপস্যা মগন, হুলপানির পুত্র ধন নহয় জনম, তেনেহলে তারকা নিধন কি নহব সম্ভব?
3: নারায়ণ নারায়ণ।
0: আহক দেবর্ষী, করখী আসন গ্রহণ, কিবা বার্তা আনি আছে এইক্ষণে? কি ক্ষণে দেবতা সকলে গুণী আছে জীবন মরণ?
3: গিরিরাজ হিমালয় আর মেনকার কন্যা মহাসতী পার্বতীয় লভিছে জনম। আসলতে পার্বতীয় মহাসতীর মহারূপান্তর। এই নারদরে মানি উপদেশ, পার্বতীও বহিব ধ্যানত স্থান কৈলাসত। শূলপানীক জনাব প্রণাম, বিচারিব আশিস নির্মালী, প্রত্যুষতে গিরিকন্যা পার্বতী সতীয়ে। ধ্যানরত শিবর সন্মুখে শিব উপাসনা করি পার্বতীয়ে আকাশ বতাহ মাথো করিব মুখর। ধ্যানরত দিগম্বরর পখালি চরণ, ভক্তির অঞ্জলি ঢালি করিব মিনতি, তেওঁ সম যোগ্যজন হব পারে যেন পার্বতীর পতি। কিন্তু নীলকণ্ঠ ভৈরব অচল অটল।
2: তেনেহলে
1: তেনেহলে কি নকরিব দিগম্বরে পুনর সংসার?
0: সেইভাবেই হয়েছ নিরুপায়, দেবর্ষীয়ে দিব পারে নতুন উপায়।
3: তাকেই ভাবিছ মনে মনে, হয় যদি ধ্যান ভঙ্গ, মেলে যদি ত্রিনয়ন, দেখে যদি পার্বতীক চরণর তলে, হয়তোবা কুমলিব জটাধারীর মন। পার্বতীতে দেখিব সতীক, হয়তোবা জাগিব আকাঙ্ক্ষা প্রাণত, পার্বতীকে প্রিয়ারূপে পাবলৈ বুলি। সতীর অপরূপা মুখ দেখি পার্বতীত প্রিয়া বুলি চেনেহর উঠিব জোয়ার।
0: তেনেহলে তেনেহলে আনু মাতি মদনকে, আনু মাতি, কামনার হর মারি পারে যদি জগাব শিবক, চকু মেলি দেখা পাব পার্বতী সতীক।
1: সেই হোক, যাও এবে আনু মাতি কামনার দেবতা কুঁয়র মদনক, কামদেব অবিহনে আনে আৰু এই কাম নোৱাৰে কৰিব।
3: নারায়ণ নারায়ণ।
0: কিন্তু দেবর্ষী, আপনি তো ভ্রমি ফুরে বিশ্ব ব্রহ্মাণ্ডত, কোকসুন তেনে গিরিরাজে দিব জানো নিজ তনয়াক নিশলা ভঙুয়া এই ভিখারী শিবক?
3: সতীরেই নবরূপ পার্বতীর, সেইভাবে হৃদয়ত তেওঁর শিবই আরাধ্য দেব গতি অগতির। তেওঁই মাথন অদ্বিতীয় দেবতা প্রাণর, তেওঁই মাথন সর্বশক্তি হৃদয় মনর। জনমে মরণে শিবকে লভিবলৈ পার্বতীও হৈ আছে ব্যাকুল। গিরিরাজে নিদিয়ে থাকিব অপূরণ করি কন্যায় আকাঙ্ক্ষা, হাঁহিমুখে দিবদান আপন কন্যাক পিনাক পানিলৈ।
0: হে দেবর্ষী, আন্ধারর শেষত দেখো সূর্যর পোহর, হাঁহি মুখে কয় যেন আহিছে প্রভাত সৌয়া, মার যাব তারকার ভয়াত্ত উল্লাস, মার যাব দেবতার মনর সন্ত্রাস।
3: দেবরাজ, গধূলি বেলিকা হাতে লৈ পূজা পাত্র, গিরিকন্যা পার্বতীর হব আগমন, এই স্থানে কাকো যেন নেদেখে তেতিয়া।
0: নিশ্চিন্তে যাওক দেবর্ষী, আমি তো আতরি যাম, নির্জন হব এই ঠায়, রব মাথন সেই কৈলাস শিখরত তপস্যারত মহাদেব, আর না থাকিব কেউ।
3: নারায়ণ নারায়ণ। আমি তেনে মাগিছো বিদায়। নারায়ণ নারায়ণ।
1: যেন শেষ হল দুঃস্বপ্নর রাতি,
0: এতিয়াও আছে বহু বাকি, শিবর তপস্যা ভঙ্গ কি যে কঠিন সমস্যা।
2: আহি আছে মদন আর রতি প্রণয় দম্পতি।
0: আহা আহা হেরা মদন দম্পতি, আসুর ওই আগ্রহেরে অতি।
2: কিবা কারণতেই কামদেবক বিচারিলে দেবরাজে?
0: দিব খোঁজো দায়িত্ব গধুর, রাখিব লাগিব মান দেবতার বিনাশী অসুর।
2: কৌখে দেবরাজ, কামদেবে করিব লাগিব কি কাজ?
0: ক্ষন্তেক পিছতে হব সূর্যাস্ত, সন্ধ্যার হব আগমন, তার আগে

0: গিরিকন্যা অনিন্দ সুন্দরী মহাসতী পার্বতী আহিব সৌদিহে ধ্যানরত মহেশ্বরক পূজা দিবলৈ। সেই সময়ে হে মদন কাম বান করিবা নিক্ষেপ মহাদেবলৈ, সৌ সুদূরর পরা লুকাই লুকাই ধ্যানরত শিবর দেহা উঠিব উল্লাসী, শিহরণ জাগিব হিরাই হিরাই।
1: নহয় নহয় হে দেবর্ষী, মহাদেবক কাম বান ভয়ঙ্কর হব পরিণাম। দেবরাজ এনে আজ্ঞা নকরিব, স্বামী মোর সরল অতিকে নোয়ারে বুঝিব তেও ভয়ঙ্কর হব বলি শেষ পরিণতি, নোয়ারে বুঝিব তেও শিবর ক্রোধাননে কিদরে করিব পারে আমার এই ক্ষতি।
0: সমগ্র দেবকুলর আজি স্থিতি অনিশ্চিত, সেই কথা জানিবা নিশ্চিত। দেবকুল রক্ষার বাবে কামদেবর কামহর বর প্রয়োজন, পার্বতীও বিচারিছে মহাদেবর মধু আলিঙ্গন।
1: মহাদেবর কুপানল যদি কেনেবাকে পড়ে আহি স্বামীর দেহত পারিবনে বাধা দিব, আছে এনে সাধ্য কার এই ত্রিলোকত?
0: রতি ভগ্নী সম তুমি, ভাতৃ সম কামদেব মোর, বিপদর ময়ু সহচর, সহচর সকলো দেবতা এই মদনর।
2: ভয় নাই প্রিয়ে, কাম হর করিম নিক্ষেপ দৃষ্টির অলক্ষিতে, তুমি মাথো রবা সুদূরত ময়রম বৃক্ষর ডালত কিংবা মেঘর আড়ত।
3: হে কামদেব, মহেন্দ্রই করিছে আদেশ দেবকুল রক্ষার বাবে, কামদেবে আৰু যেন একোকে নাভাবে।
0: আহা আহা হে মদন লোয়া ধনুখর, সূর্য যাব অস্তাচলে, জাগ্রত কামনার আহিছে প্রহৰ।

0: সোয়া সোয়া হে মদন, পার্বতীয় মহেশ্বরক করি আছে তুতি, এ কাল সমাগত মহাদেবর মহাধ্যানত খতুয়াবি যদি। মারা মারা হর কাম হর, অস্থির হোক দিগম্বর, দেহর পুরনি যাবে নোয়ারি হইব, মহাদেবে চকু মিলি চাব পার্বতী সম্মুখত দেখি, দেখি সতীর এই পরিচিত রূপ প্রিয়া বলে সাবতি ধরিব। মারা মারা হর, নকরি বিলম্ব, উপর্যুপরি হর নিক্ষেপরে কামাতুর করা দিগম্বরক।
1: নন্দী ভেঙ্গি কোন কোনে পাপিষ্ট পাবর করিলে হি জগত ব্যাঘাত, কার এনে প্রচন্ড দুর্মতি খেলা করে শিবর লগত। ইকি ইকি নন্দী ভেঙ্গি, মোর এই তপস্যার কালে কোনো যাতে নোয়ারে পহিব এই স্থানে, তার ভাবে আসিল দিদি। কেন হলে কোনে আহি করিলে প্রবেশ মনে মনে, কোনে আহি করিছা আমনি নন্দী ভেঙ্গি? বুঝিছু বুঝিছু বয়, ষড়যন্ত্র করে দেবতাই মদনে মারিছে হর লুকাই লুকাই, মই কি বুঝি পোৱা নাই? কামদেব কামদেব, তই তেনে রুদ্র রুদ্র রূপ দেখা নাই কেতিয়াও, দেখা নাই ফুল পানি এই মহেশ্বর সময়ত হব পারে কেনে ভয়ঙ্কর। ইকি ইকি পুনর মারিছে হর, কামনার উৎপাদনার দেহ মোর কপে থর থর। কামদেব কামদেব, তপস্যাত ঘতালি বিঘিনি কাল লই খ্যাতি রাখিলি, ক্ষমা দয়া করি পরিহার, রুদ্রয় করিব সংহার, হার ভস্মীভূত ক্রোধারণলে তোপ করিব বিখ্যাত।
2: মরিলু মরিলু মই, তীব্রই যে ক্ষোভর অনল। আহ আহ

অখি মুখাওখি এই অবলা নারীর যুক্তিযুক্ত অকাত্ম বসনে মুগ্ধ করেছি। দিলুবর ভস্মীভূত কাম দেবে পাব এবে পুনর্জীবন। বৌ বৌ

0: সুনাহেরা মদন প্রিয়া, ধর্মারণ্য নামে আছে এক প্রবাহিনী নদী রাজ্য, বিচ্ছিন্ন সতীর জুনি হয়েছিল পতীত নীলাচল শিখরত, এই স্থান পুণ্য স্থান অভিহিত কামাখ্যা নামেরে, যোয়া সেই ঠায় করা গই প্রসার মহিমা সতীর, তাতেই মদনে পাব দেহর বরণ, পাব রূপ অতীতর, পাব তাতে জ্যোতিষ্মান জ্যোতিরূপা তেজদীপ্ত সমুজ্জ্বল দেহ, আর সেই স্থান খ্যাত হব কামরূপ নামে, কামরূপ পুণ্যপীঠ কামাখ্যার ধাম।
1: কামরূপং মহাপীঠং সর্বকাম ফলপ্রদম কলৌ শীঘ্র ফলং দেবী কামরূপে জপ স্মৃত, কামরূপং দেবী ক্ষেত্রং কুত্রাপি তৎসমং ন চ অন্যত্র বিরলা দেবী কামরূপে গৃহে গৃহে।
2: নারায়ণ নারায়ণ
0: দেবর্ষী।
2: হে গিরি নন্দিনী, বিধাতার লেখন নহয় খণ্ডন, হে মহেশ্বর বিমুগ্ধ নয়নেরে চাই আছে পার্বতী সতীয়ে, এই সতী নতুন রূপেরে আহি বিচারিছে প্রিয়ক কাষত, তপস্যাত বহি থকা এই নির্জনত বিলম্বর নাই প্রয়োজন, বিবাহর হোক আয়োজন তারকা নিধন যে অতি প্রয়োজন, হে দেবী পার্বতী হোক তেনে ইয়াতে বরণ, দেবতা সকলে গণি আছে ক্ষণ।